কালাকা ভাই বেন মান এই গীতকে শুনলাস নি, এই গীতকে গাওয়াল আসত রামু বিসাই। এই গীত সঙ্গে সঙ্গে দেখা দেয় মাছ জাত সম্যা হোলি নে আলমকে বিদা দিয়া তা। কলা আও কলাকার কার্যক্রম শুনত সপায় মাছ কলাকার ভাই বহিন সিয়ান সজন দাদা দিদি মানকে মে গঞ্চি জাত ফুরে করে সে জুহার।